0: শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীত কু ভালো পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরঙ্ক সহিত জড়িত হবাকু চাহান্তি কি? তেবে সাই স্বর ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মানছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু ফোন নম্বর 7978559646
1: কু। সুগম সঙ্গীত কার্যক্রমের পরবর্তী গীত করুণাকর সেঠী এবং পদ্মাবতী দ্বিবেদী কণ্ঠরে মনোজ পট্টনায়ক রচনার।

স্বতন্ধু পরবর্তী গীতটি শুনবা অপড় খণ্ডিনি মাগ ও দুর্গতি নাসিনী গীতটি গীতটি গাইছেন গীতারাণী দাস এবং রচনা করছেন সরলা দাস।

ব্রহ্মিণী ব্রহ্মরাশি নারকাপুর মধ্যে পশি রাজা করাই যদুনাথ নাম তা দেলে ভগদত্ত তক্ষণে অন্তপুরে পশি সেবক জনঙ্কু আশ্বাসি দেখিলে রাজকন্যা যুথ ষোল সহস্র এক শত কৃষ্ণঙ্কু দেখি সর্বনারী একুয়ারেক আগ সরি বলন্তি কৃষ্ণ স্বামী হেউ বিধাতা এহি বর দেউ গোবিন্দ জানি তাঙ্ক মন আনন্দে হইলে প্রসন্ন ষোল সহস্র সতে বাড়ি লভিলে প্রভু বনমাড়ি গরুড়ে বসি দামোদর তক্ষণে গলে স্বর্গপুর অদিতি হস্তে ভাবগ্রাহী রত্ন কুণ্ডল দেলে নেই দেখি অদিতি তোষ হই কৃষ্ণঙ্কু আসনে বসাই সচি সহিতে সুর রায়ে পূজিলে গোবিন্দর পায়ে সন্তোষ করি দেববৃন্দ দ্বারকা গমনে আনন্দ সঙ্গে সুন্দরী সত্যবতী বলন্তি শুণ যদুপতি দেখ সুন্দর পারিজাত গন্ধে লোভিত মোর চিত্ত সিন্ধু মন্থনু এ প্রকাশে শুদ্ধ সুবর্ণ প্রায় দিশে এ বৃক্ষ নর লোকে নাহি মোর মন্দিরে নেবি মুহি ভোনাথ ঘেন পারিজাত ভামা বচনে গোপীনাথ বৃক্ষ উপাড়ি বাম করে থইলে গরুড় উপরে বনরক্ষক যেতে থিলে।

0: শ্রোতা বন্ধু, মহিলা মানক সশক্তিকরণ পাই আম সরকার কার্যকরী করেছন্তি অনেক যোজনা। আজি জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি। রাজনীতি ক্ষেত্রে দক্ষতা দেখাইবা সহ প্রশাসনিক ক্ষেত্রে মধ্য নিজের নিপুণতা প্রকাশ করুছন্তি। কহিবাকু গলে আজি নারী সশক্ত এবং কর্মতৎপর, সবুঠি এমানকর জয়গান। তেবে গণতন্ত্রে মহিলাক ভাগিদারিতা সম্পর্কে আজ আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছেন লেখিকা ছন্দা মিশ্র।
1: আমি এমিতি গোটে দেশে রহুছে, যে দেশে নারীটিকে পূজা করা যায়। কুহাযায়, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যেউঠি নারীকে সম্মান দিয়া যায় সেঠারে দেবতা মানে বাস করন্তি। আমাকে আশ্চর্য লাগিলে বি সত হেউছি যে আজি যেতেবেলে আমি চতুর্দিগরে নারীকে অসম্মান, নারীর অসুরক্ষতা দেখুছে, পূর্বে যেতেবেলে রাম রাজ্য বিথিলা সেতেবেলে রামঙ্ক সহিত সীতা সিংহাসন উপরে বিরাজমান করুথিলে। যেতেবেলে এই কথাটিকু মু পচারিথিলি জনে বিজ্ঞ ব্যক্তিকু, সে কহিথিলে যে এহার কারণ থিলা পুরুষ স্বভাবতঃ কঠোর, কিন্তু নারীটি স্বভাবতঃ কোমল। তাহলে কোমল ও কঠোর মধ্যে যে মধ্যম পন্থাটি বাহারে, তাহা এ সংসার এ সমাজ পাই প্রণিধান যোগ্য। মানে কোনসি কথাকু আপন যেতে জোরে মাড়ি বসিবে, মাড়ি বসিকি তাকু টাইট করিকি বাঁধিবে, ধরন্তু গোটে সিতার তার, তাকু আপন যেতে জোরে মাড়ি বসিকি বাঁধিবে সেতে বেসুরা রাগিণী তাধিরু বাহারিব। ঠিক সেমিতি যদি তাকু ঢিলা করিকি ছাড়ি দেবে তেবে তাহা বাজি হি পারিব নাহি। সেইভাবে কথা গণতন্ত্র যেতেবেলে আমি চলাইবাকু চাহুছে, গণক তন্ত্র অর্থাৎ গণক দ্বারা গণক পাই যে নীতি নিয়ম যে সমাজটি তৈরি করা যাচ্ছে সেতরে উভয় নারী ও পুরুষ উভয়ঙ্কর ভাগিদারিতা রহিবা নিহাতি জরুরি। গণতন্ত্রর প্রকৃত অর্থ হচ্ছে জনসাধারণক শাসন, যেউতরে পুরুষ ও নারী উভয়ঙ্কর সমান অধিকার রয়েছে। জনসংখ্যার প্রায় অধাভাগ হচ্ছে নারী, তেণু সেমানক সক্রিয় সহভাগিতা বিনা গোটিয়ে সফল গণতন্ত্রর কল্পনা সুদ্ধা করা যাই পারিব না। আজি নারীটি ঘরর চারিকান্ত ভিতরে রহিবাকু ইচ্ছা করু না, বরং আকাশে উড়িবা ঠারু নেই সমুদ্রে বুড়িবা পর্যন্ত, রন্ধা ক্ষেত্ররু রণক্ষেত্র পর্যন্ত প্রতিটি স্থানরে সে পুরুষ সহ সমান ভাগিদারিতা সমাসকন্দ হই চালিবারে বিশ্বাস করুছে। দেশ গঠনরে গুরুত্বপূর্ণ স্থান সে গ্রহণ করুছে। আজি আমমানকর পরম সৌভাগ্য, আম দেশর সর্বোচ্চ আসনরে যে বসছন্তি আম রাষ্ট্রপতি, সে হচ্ছন্তি জনে মহিলা, সে পুনি জনে ওড়িয়া মহিলা। এহা সমস্তঙ্কু খুব গর্বিত করে। আমি এমিতি গোটে দেশে রহুছে যেউঠি আমাকে ভোট দেবা পাই অধিকার দিয়া যাইছি। নিজকু আধুনিক কহুতবা অনেক গুড়িয়া দেশ যেতেবেলে ভোট প্রদান করিবা পাই নারীকু দেই নথিলে অধিকার, সেতেবেলে আম দেশ নারীকু প্রথমে অধিকার দেইথিলা ভোট দেবার অধিকার। ভারতীয় সংবিধান প্রতিটি নারীকু পুরুষ সদৃশ সমান মতাধিকার দিয়েছে, যাহাদ্বারা সে নিজ পছন্দর সরকার বাছি পারুছে। ঠিক সেমিতি পঞ্চায়েত হউ, পৌরপালিকা নির্বাচন হউ, মহিলা মানক পাই যে সংরক্ষণ ব্যবস্থা করা যাইছে, সেতিপাই আজি হাজার হাজার নারী সরপঞ্চ, সমিতি সভ্যা, মেয়র সফলতার সহ কার্য করুছন্তি। এই সব জিনিস এইথিপাই আমাকু খুশি প্রদান করুছে, কারণ সাধারণত যে ভোকরে থাকে সে অন্য গোটিয়ে ভোকিলার পেটকু চিহ্নি পারে। সেমিতি গোটিয়ে নারী আউ গোটিয়ে নারীর অসুবিধা, তার প্রগতিরে হেউথবা বাধা গুড়িকু যথার্থরে চিহ্নট করে তাকু আগকু আনি তার সমাধান পাই বাট খোঁজিব। এইথিপাই হি গোটিয়ে নারী যেতেবেলে বসুছি তা পাখকু নারীটিয়ে নিসংকোচরে তা পাখরে পৌঁছি পারুছি, তা পাখরে পৌঁছি নিজের সমস্যা জনাই পারুছি। সমস্যার সমাধান পাই যদি সে নারীটি হাত বড়ুছি তেবে তাহার সমস্যার সমাধান তুরন্ত হয়ে পারুছি। সেমিতি আজি যে নীতি নির্ধারণরে বি নারীর ভূমিকা নিহাতি ভাবে রহিছে, রাজনীতি হউ, প্রশাসন হউ, আইন বা প্রতিরক্ষা ক্ষেত্র হউ, সবু ক্ষেত্ররে উচ্চ পদবী মুন্ডন করি সে দেশ পাই গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেউছে। আউ আমমানকর পরম সৌভাগ্য আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী সম্মান ও নারীকু শক্তি প্রদান করিবা পাই নারী বন্ধনর কার্যক্রম করিছন্তি। এহা গণতন্ত্রের নারীর ভাগিদারিতাকু অধিক মজবুত করিব। যেতেবেলে নারীটি লোকসভারে বসি দেশরে অসংখ্য অবলা দুর্বলাঙ্কর স্বরটিয়ে হয়ে ছিড়া হব, সেতেবেলে স্বাভাবিক ভাবে গোটিয়ে নারীর প্রকৃত অসুবিধাটাকু সমাজ জানি পারিব। ঠিক সেমিতি ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀ ହେଉ, ଏହାରି ମାଧ୍ୟମରେ ଗ୍ରାମାଞ୍ଚଳର ମହିଳାମାନେ ଆଜି ନିଜ ଗୋଡ଼ରେ ଛିଡ଼ା ହୋଇପାରିଛନ୍ତି, ଅର୍ଥନୈତିକ ସ୍ୱାଧୀନତା ପାଇଛନ୍ତି। ଯେଉଁ ଅର୍ଥ ଟିକକ ପାଇଁ ତାଙ୍କୁ ପିତା ପୁତ୍ର ବା ସ୍ୱାମୀ ପାଖରେ ହାତ ପତେଇବା ପାଇଁ ପଡୁଥିଲା, ସେଥିରେ ଆଜି ସେମାନେ ସ୍ୱାଧୀନତା ପାଇଛନ୍ତି। ତେବେ ଏଥିରେ ବି ଅନେକ ଗୁଡ଼ିଏ ସମସ୍ୟା ଓ ଆହ୍ୱାନ ରହିଛି। ଆଜି ଆମେ ଗଣତନ୍ତ୍ରରେ ନାରୀର ସହଭାଗିତାର କଥା ଆମେ ଯେତେବେଳେ ଆଲୋଚନା କରୁଛେ, ସାମାଜିକ ଅନ୍ଧବିଶ୍ୱାସ ଆଉ ପୁରୁଷ ପ୍ରଧାନ ମାନସିକତା ଯୋଗୁଁ ଅନେକ ସ୍ଥାନରେ ନାରୀକୁ ଆଗକୁ ବଢିବାର ସୁଯୋଗ ମିଳୁନି। ଆଜି ବି ରାଜନୀତିରେ ମହିଳାମାନଙ୍କ ସଂଖ୍ୟା ପୁରୁଷଙ୍କ ତୁଳନାରେ କମ୍ ରହୁଛି। ସୁରକ୍ଷା ଓ ଶିକ୍ଷାର ଅଭାବ ସେମାନଙ୍କ ପ୍ରଗତିରେ ବାଧା ସୃଷ୍ଟି କରୁଛି। ଅନ୍ଧବିଶ୍ୱାସରୁ ବାହାରିବାକୁ ପଡିବ, ଆହୁରି ଅନେକ କାମ ବାକି ରହିଛି। ଗୋଟେ ସୁସ୍ଥ ଆଉ ସମୃଦ୍ଧ ଗଣତନ୍ତ୍ର ପାଇଁ ନାରୀର ବିକାଶ ଓ ନାରୀର ସମ୍ମାନ, ନାରୀର ସୁରକ୍ଷା ଅପରିହାର୍ଯ୍ୟ। ନାରୀ କେବଳ ଦେଶର ଭୋଟର ନୁହେଁ, ସେ ବି ଦେଶର ଭାଗ୍ୟ ବିଧାତା। ଯଦି ପ୍ରତ୍ୟେକ ନାରୀ ଶିକ୍ଷିତ, ସୁରକ୍ଷିତ ଓ ସ୍ୱାବଲମ୍ବୀ ହେବେ, ସେଦିନ ପ୍ରକୃତରେ ନାରୀ ବନ୍ଦନଟି ସାର୍ଥକ ହେବ। ନାରୀ ବନ୍ଦନ ହିଁ ନାରୀକୁ ସ୍ୱତନ୍ତ୍ରତା, ନାରୀକୁ ସମ୍ମାନତା, ନାରୀକୁ ସୁରକ୍ଷା ପ୍ରଦାନ କରିବ। ସେଦିନ ଆମର ଗଣତନ୍ତ୍ର ଅଧିକ ମଜବୁତ ହେବ, ଏହା ଦୃଢ ବିଶ୍ୱାସର ସହିତ କୁହାଯାଇପାରେ। ଏଇଠି ଆଉ ଗୋଟେ କଥା କହିବାକୁ ଚାହିଁବି, ମୁଁ ବି ଜଣେ ମହିଳା। ମହିଳା କିଏ ଯେତେବେଳେ ସଶକ୍ତ ହୁଏ, ସଶକ୍ତ ହେବା, ସ୍ୱାଧୀନ ହେବା ଓ ସ୍ୱେଚ୍ଛାଚାରୀ ହେବା ଭିତରେ ଗୋଟିଏ ସୂକ୍ଷ୍ମ ଲକ୍ଷ୍ମଣ ରେଖା ରହୁଛି, ସେଇ କଥାଟି ଭୁଲିଗଲେ ହେବ ନାହିଁ। ଆଧୁନିକତାର ଆଳରେ ଆମେ ଅନେକ ଜିନିଷକୁ ପଛରେ ଛାଡିଦେବାକୁ ଚାହୁଁଛେ, ଆମ ସଂସ୍କୃତିକୁ, ଆମ ପ୍ରଥାକୁ, ଆମ ପରମ୍ପରାକୁ ଗୋଡରେ ଆଡେଇ ଦେବାକୁ ଚାହୁଁଛେ, ଯୋଉଟାକି ଠିକ୍ ନୁହେଁ ବୋଲି ମୋର ବ୍ୟକ୍ତିଗତ ମତ। ଆଜି ମହିଳା ସ୍ୱାବଲମ୍ବୀ ହେବା ସହିତ ପରିବାରର ସମୃଦ୍ଧିରେ ନିଜର ଭାଗିଦାରିତା, ଗଣତନ୍ତ୍ରରେ ନିଜର ଭାଗିଦାରିତା ପ୍ରମାଣ କରିସାରିଛି। ତେବେ ବି ପଥ ଆହୁରି ବାକି, ଯୋଉଠି ଗୋଟିଏ ସକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରାର ସହିତ ତାକୁ ଆଗକୁ ଯିବାକୁ ହେବ। ତାକୁ ବୁଝିବାକୁ ହେବ ଯେ ମୁଁ ନାରୀ, ମୁଁ ଅବଳା ନୁହେଁ, ମୁଁ ଦୁର୍ବଳ ନୁହେଁ, ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବେ ସବଳା। ମୁଁ ହାତ ଧରି ମୋର ପରିବାର ସହ ସମଗ୍ର ସମାଜକୁ ଆଗକୁ ନେବାରେ ନିଜର ଭୂମିକାକୁ କରିବି ସ୍ପଷ୍ଟ, ନିଜର ଭୂମିକାକୁ କରିବି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ। ଯେମିତି କୁହାଯାଏ, ପୁରୁଷଟିଏ ଶିକ୍ଷିତ ହୋଇଥିଲେ ଜଣେ ମଣିଷ ଶିକ୍ଷିତ ହୁଏ, କିନ୍ତୁ ନାରୀଟିଏ ଶିକ୍ଷିତ ହୋଇଥିଲେ ସମଗ୍ର ପରିବାର ଶିକ୍ଷିତ ହୁଏ। ଠିକ୍ ସେମିତି ମୁଁ ଯଦି ଶିକ୍ଷିତ, ମୁଁ ଯଦି ସାକ୍ଷର, ମୋର ସମାଜକୁ ଆଗେଇ ନେବା ପାଇଁ ମୋର ଏଇ ଶିକ୍ଷା, ମୋର ଏଇ ସାକ୍ଷରତା ନିଶ୍ଚିତ ଭାବେ କାମ କରିବ। ମୋର ଜ୍ଞାନକୁ ମୁଁ ଅନ୍ୟକୁ ଆଲୋକ ବାଣ୍ଟିବା ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରିବି। ଆଜି ଗଣତନ୍ତ୍ରରେ ସହଭାଗିତା କେବଳ ନୁହେଁ, ପ୍ରତିଟି କ୍ଷେତ୍ରରେ, ପ୍ରତିଟି ସ୍ଥାନରେ ମୁଁ ନିଜର ସ୍ୱତନ୍ତ୍ର ଛାପ ଛାଡିଯିବି। ଏହା ହେଉ ପ୍ରତିଟି ମହିଳାଙ୍କର ଅଭିପ୍ରାୟ, ଏହା ହେଉ ପ୍ରତିଟି ମହିଳାଙ୍କର ଲକ୍ଷ୍ୟ।

শ্রদ্ধাবন্ধু, এটি শেষ হল হ্যালো রাউরকেলা কার্যক্রম। প্রযোজনায় ছিলেন বসন্ত কুমার স্বাইন এবং উপস্থাপনায় ইতিশ্রী চেনা। আকাশবাণী রাউরকেলা বর্তমান আসন্তু শুনিবা হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গী। প্রথমে এতে শুনিবা বাগওয়ান চলচ্চিত্র পেলে কভি না মেরা হাল গীতটি। গীতটি গাইছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। গীতটি রচনা করছেন সমীর।

শ্রোতাবন্ধু, আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা। আকাশবাণী রাউরকেলা বর্তমান আসন্ত শুনিবা ওড়িয়া আলবম গীত কার্যক্রম। প্রথমে এতে শুনিবা মো ডায়েরি আলবম রু মো ডায়েরি আও গীতটি। গীতটি গাইছেন বাবুল সুপ্রিয় এবং রচনা করছেন বসন্তরাজ।

মতুয়ারা আখিরে মু হজারে প্রেমিকার বসা, মতুয়ারা আখিরে মু হজারে প্রেমিকার বসা, হেলে হেলে দেই পারি নাহি আজি যায় কাহাকু ভরসা।